পরবর্তী গীতা মহম্মদ অজিজঙ্ কণ্ঠে নিজাবক রচনার বিশ্বম্বর সাবতক সঙ্গীত নির্দেশনার আলবম এত সুন্দরী কেমিতি হলো।

0: হরে নামটি কি মধুর, তুণ্ডরে থিলে ক্ষুধা তৃষা একা বেড়েকে হরণ হয়ে যায়। একা নাম কাইকি, সে লাবণ্য রূপরে মধ্য মাধুরী অছি, নব নিরদ নিন্দিত কান্তি ত্রিভঙ্গিমা ঠাণি। প্রভু প্রভু সতে কোণে দাস আউ সে পদ পঙ্কজরে শির লগাইব।
1: মল্লা আজি কোণ ভিক্ষা করি যাবনি?
0: হরি নাম সুধা পান কর সুমতি, ক্ষুধা মোটি রহিবনি।
1: দিন আসি পহরে পাঁচ ঘড়ি হেলানি, হরি নাম বসি জপুথিব, পিলা এপরা ভোকরে আটু পাটু হেলেনি, মু আর সেমানকর ক্ষুধা জলা সহি পারিবিনি।
0: সুমতি, হরি নাম সুধার স্বাদু যে পান করিছে সে ক্ষুধাকু খাতির করে নাহি।
1: আচ্ছা কহিল ভলা, কোন শাস্ত্ররে অছি পিলা ছুয়াঙ্কু ভোক উপাসরে রকি হরি নাম বসি জপিব?
0: উপায় কোন মতে কুহ।

0: প্রিয়ে
1: প্রভু
0: সখা সুত আমার মো নিকটক আসবার কারণ বুঝি পারল
1: বোধহুয়ে সাক্ষাৎ করা অভিপ্রায় আসি তেবে
0: তা নুহে সখী সে নিতান্ত দিনহীন গরিব সুমতি তাঁকু কিছু ধন আশার এটিকি পঠাই কিন্তু সখা সে কথা কু না তাঁকর ধনরে সে আশা নাই দেবী
1: তেবে মতে কোন কুচন্তি প্রভু
0: দেবী
1: প্রভু
0: মোর ইচ্ছা তুমি পূরণ করিব তো
1: তেবে কি আজ্ঞা হেউচি হেউ
0: প্রিয়ে তুমি চরাচরর পালন কর্ত্রী স্বয়ং অন্নপূর্ণা তুমি কিছুদিন নিমিত্ত সখাঙ্ক গৃহরে বাস কলে সখাঙ্কর সমস্ত অভাব মোচন হয়ে যাতা
1: এই ক্ষণে যাবি প্রভু
0: না না সখী সখা বিদায় নিয়ে গেলে পছরে যাব এই তো সখা ইয়াড়ক আসছন্তি
2: সখাঙ্ক ঠারু এতে আদর এতে স্নেহ পাইবি বলি মনরে বিশ্বাস নথিলা এ দরিদ্র ঠারে এতে স্নেহ এতে আদর নহেলে কি জীবনবন্ধু নাম বুলাই থাকে মু তো এটি সুখরে অছি সুমতি যে তেণে কণ করুব সে কথা ভাবিলা বেড়ক মন কণ হয়ে যাচ্ছি সখা মোর গোটি নিবেদন ক্ষেণা করতু
0: কি নিবেদন সখা
2: তুমুক দর্শন করা আসি বহুদিন সুখরে রইগলি কিন্তু সখি তুমর মো লাগে বড় ভাবনার সেইটি যোগ বিদায় নেওয়া আসলি
0: কেইটা দিন রহিলে যে আও কিছু দিন রুহ যাব তো পুঁ যাই কেবে দেখা হব সখা সখী একা তুম বিহনে দুঃখ পাউবে না যাক যেতবে বাহারল যাও পুঁ কেবে আসব কহিল
2: যেদিন তোমার ডোরি লাগিব
0: সখী কহিব মু খুদ বোঝা খাই ধন্য হয়েছি
2: হও বন্ধু কহিবি আউ সখী
0: সখী সবুলে ভাবি হোথিবে আউ বড়াইবা মোর উচিত নহে
2: কণ করিবে এ তো কথা খুয়াই দেবে না মো পাটির কথা ন সরুণু আগ করে মাড়ি বসছেন মু এপরি স্থলে ধনবা কিপরি মাগিবি না মাগিবি না সখা মু আসুছি
0: আস সখা যেপরি অল্প দিন দেখা হুয়ে
2: মা তেবে মু বিদায় নেউছি
1: সখা সখীঙ্কু কহিবে তাঙ্ক সখাঙ্ক পাই খুদ বজা দেলে মো পাই কিছু হেলে দেলে নাই কহিবে মু বি সেথিরু মুঠিয়ে খাই কৃতার্থ হেছি
2: কহিবি কহিবি হুই কহি পারলি নাই মন কথা মনরে রহিগলা দবা কথা তো কাহারি তুন্নেরে নাই না মাগিবি নাই বার দর বুলি এভি সেভি ভিক মাগিবি পছে কেবে মাগিবি নাই সুমতি যা কইবারে কুহন্তু সখা মু চালিলি সখা
0: সখা সে কথা তো কেতথর কই সারলি জনাগলা খালি কণ যাব গোটা কিছু পরিচয় নিয়ে যাও সখী কি দেব নিয় সখা মো গলার কস্তুহ মাটি সখী কি দেব
2: হো প্রভু আসুছি
0: আসু সখা।

মায়ারি পুষ্করিণীটি শুষ্ক করিদেলি, নহেলে সে আত্মহত্যা করিথান্তে। দিনাহীনা হয়ে বহু কষ্ট পাইলেনি সখী, চাই ভারুয়া হি তাকু দেখা দিয়ে।